0: কোথায় বাইরা?
1: না দিদি, শুনতে নেই, ঢুকে হলিস না।
0: কি ভালো এটি রাতে কি নিবি আর কি?
1: ঢুকিয়ে ভিতরে এলিস না, উনাকে এলাই রাখো যা।
0: হ্যালো, মায়া, ওরা সদস্য ইয়া জবরদস্তি ভর একজনা মহিলা আন ভয় করি পাই দিন হুম কি লিদি নর কানুনে কারবাই গর্ছ ভোলি প্রহরী চৌকির মনোপরাম সফলতাসঙ্গ ভেট যাওলা।
2: মহিলা কিশোরী বা বাল বালিকা মাথি হিংসা ভয়মা সহের নবস সহরীকে লাগি পয়সা নলাগ্নে নেপাল প্রহরীকে 100 বাল হেল্পলাইন 10-9-8 র মহিলা আয়োগকে 11-42 ফোন কর বা স্থানীয় জনপ্রতিনিধি তথা ন্যায়িক সমিতি সঙ্গ সম্পর্ক কর।
3: ছোরীকে
2: বিয়ে আউনই লাগে তৈ ভয়ের
3: কি নাম তো ভর্খর 17 কি লাগে না?
2: ও বাবু, অস্ট্রেলিয়া বসে কেটে রাম্রো বস, ছোরী পনি খুশি নেই ছে, ত্যসরি হামীলে তো বিয়ে গরিদিনে মেয়ে তো গরে।
3: হেট কাকি হাজুর, ত্যস্তো লোভমা পর্নু হোলা ভন্নে মলাই লাগেকো থিয়েন, ছোরীলাই রাম্রোসঙ্গ পড়ায়ে দেশ বিদেশ সাথী ঘুমাইছেন, বিয়ে জানে বিয়ে গর্নুপর্ছ তো। হেবিস কাকি, 20 বছর নপুগি বিয়ে গর্নু গরাউনে দুবাইলাই 30,000 জরিমানা বা 3 মহিনা কয়েক সজায় হুন্ছ, উমের নপুগি গরেকো বিয়ে সো তো বদর পনি হুন্ছ।
2: ও হো রে, নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।

0: হাৰ্ডৱেৰ মন্ত্ৰণালয় 2083 চন জেঠ 11-12 গতে চুলু দক্ষিণ নগৰপালিকা 10 কিমিৰ নিৰ্মাণ কৰি অৰ্জুন চুলিং গুম্বা তথা সেৱা কেন্দ্ৰ ত্ৰদী ধৰ্ম গুৰুকুলকু পেমা থৰচুং ৰিপোচু যোগা ৰাপ্লি প্ৰাণ প্ৰতিষ্ঠা জিনচা পূজা মানিকো অভিষেক ৱাং হুনি ভয় কুৰা আমা বুবা দাজু ভাই দিদি বহিনী লগায়ত ইষ্টমিত্ৰ সম্পূৰ্ণমা জানকাৰীক লাগি এছএ সূচনা মাৰ্ফত হাৰ্দিক অনুৰোধ প্ৰদৰ্শন সাথে রাপটি প্রাণ প্রতিষ্ঠান কার্যক্রম পালু ভাই অভিষেক ওয়াং প্রসাদ গ্রহণ করি সম্পূর্ণ এসে সূচনা মার্ফ হার্দিক অনুরোধ করেছার
1: গতি দিন বুদ্ধ বাচন গ্রন্থ কাগির বাচন করে 12 গতি দিন রাপটি প্রাণ প্রতিষ্ঠান জুমসা পূজা মানে অভিষেক ওয়াং হুনে
0: হুলিম তাসি অধ্যক্ষ লেমিস শেরপা কোষাধ্যক্ষ নিমা শেরপা সচিব এবং সম্পূর্ণ গুম্বা পরিবার সুলু দুকুন্ডা নগরপালিকা 10 সুলু খুম্বু।

0: মরেনি কেউ?
1: এরা তো রগতেই রগত বউ, শ্যামত কিস্তু এমনি সর্দি না
0: তেরিকা কষ্ট জেব্রা ক্রস বাটো বাটো কাটো পরে খারাপ দিন বাটো বাটো কাটো
1: মোটরসাইকেল চলানো বাঁচে, বাটো কাটনে মানুষ মরিও কি বাঁচনে কে জান ছয় না
0: বাটো কাটো
1: তে ভয় তো বাটো কাটা জেব্রা ক্রস মাত্র বাটো কাটো বলে
2: বাটো কাটা জেব্রা ক্রস কাটো জেব্রা ক্রসমা অনিবার্য রূপমা সবারি সাধন রোকৌ র পৈদল যাত্রী বাটো কাট দিউ।
3: সবারি সাধন চলাউদা মোবাইল প্রয়োগ নগরৌ, বাল বালিকালাই সড়ক নিয়ম শিকাউ র সুরক্ষিত স্থানমা হিন্ন প্রেরিত গরৌ।
2: নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।
1: খাই জন্মদাতা দিনুস তো
0: জন্মদাতা গরেকো ছৈন নি ম্যাডাম।
1: জন্মদাতা নভে তো বিদ্যালয় ভর্না হুদেন নি?
0: মলাই তো থাকে ছিল
1: বাল বালিকালাই বিদ্যালয় ভর্না গর্ন, সামাজিক সুরক্ষা ভত্তা প্রাপ্ত গর্ন, নাগরিকতা রাষ্ট্রীয় পরিচয় পত্র র রহদানী বনাউন, ব্যাংকমা খাতা খোল্ন অনি রাজ্যবাট উপলব্ধ হুনে সেবা সুবিধা পাউন জন্মদাতা অনিবার্য হুন্ছ।
3: তিথি মাত্র হো রাই, জন্মেকো 35 দিন ভিতর স্থায়ী ঠিকানা বা জন্মেকো ঠাউকো ওড়া কার্যালয়মা জন্মদর্তা গরাউনু পর্ছ।
2: জন্ম র মৃত্যু দর্তা পরিবারকো মুখ্য ব্যক্তি বা 18 বর্ষ উমের পুগেকা ঘরকো সদস্যলে ওড়া কার্যালয়মা গরাউনু পর্ছ।
3: বিবাহকো সূচনা পতি র পত্নী দুবাই জনালে দিনুপর্ছ। সম্বন্ধ বিচ্ছেদকো সূচনা আদালতকো নির্ণয় সহিত পতি বা পত্নীলে দিন সক্ছন।
2: জন্ম মৃত্যু বসাই সরাই বিবাহ এবং সম্বন্ধ বিচ্ছেদকা ঘটনা বিলয়মা দর্তা গর্ন নাগরিককো কর্তব্য হো।
3: নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।

0: পর দিন মধ্যতর্ক রকমভাগ তবাড়ি সাধারণ নম্বর একটি গড়ের সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবর তপাইলে আপনি সবারি সাধারণ বার্ষিক রূপমা বুঝাউন পড়ে সবারি কর নবীকরণ বস্তুর লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেরকা লাগে সম্বন্ধিত যাতায়াত কার্যালয় গড় কর প্রিন্ট মান্য ব্যাংক ভোচর গণ অগি সবারি কর তথা বস্তুর একটি গণ তথা কর বুঝায় পছি প্রাপ্ত হুয়ে বিমা আপনি বুঝাইকো করকো রকম র আপনি সবারি নম্বর একটি গণ হন এতে সূচনা মারফত অনুরোধ করছে।
1: কোচি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়।

0: জনপ্রায় গদা ডিএনডিউ
1: সড়কসীমা অতিক্রমণ ন করুন, সড়কসীমা মা অস্থায়ী এবং স্থায়ী সমসীমা নির্মাণ ন করুন, সড়ক নামে ঠল তথা পানি নিকাশ বন্ধ হন ন দিন, সবারি চলাওয়া লিন অনুসার পালনা করুন র করুন, সবারি চলাওয়া ট্রাফিক নিয়ম কু পালনা করুন, সবারি সাধনা ঝুঁকিয়ে রসপথমা বসি রাত্রা ন করুন, সড়ক সীমতা ভন্ডা বড় ভাগ প্রয়োগ ন করুন, জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটো কাটনি করুন, সড়ক তৎকাল মধ্যসীমার গড়ে করুন, যাত্রা ক্রমা কোন সমস্যা ভয়ে নজিক প্রহরী খবর করুন।
0: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কোশি প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ। মৌসুম সম্বন্ধে সহী সূচনা প্রাপ্ত করুন, সুরক্ষিত ভবিষ্যৎ নির্মাণ করুন, মৌসুম তথা জলবায়ু সম্বন্ধে সূচনা লিনির দিনে করুন, মৌসুম পূর্বানুমানকে জানকারী নিয়মিত রূপা লিনে করুন, প্রাকৃতিক বিপদ জোখিম ন্যূনীকরণ সচেত করুন, জলবায়ু পরিবর্তনটা অসর ঘটান সামূহিক প্রয়াস করুন, বন সংরক্ষণ বৃক্ষারোপণ সক্রিয় সহভাগিতা জানাও, উর্জা বসত সুস্থ উর্জা প্রয়োগ বড়াও, বাতর প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মেবার বড়াও, বাতর সংরক্ষণ করুন, জীবন রক্ষা করুন। আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয়ে কোশি প্রদেশ দ্বারা জনহিত।